0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছো লক্ষী শইকীয়া কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা কৰবী হাজৰিকাৰ, প্ৰযোজনা খগেন মহন্তৰ।

শ্রোতাই ইমান পরে ওস্তাদ আলী আকবর খানের সরোদ বাদন শুনিলে। খন্তেক পিছতে অর্থাৎ 8:45 আকাশবাণী দিল্লী কেন্দ্রের প্রচার করা সমাচার সন্ধ্যা আর 9:00 নিউজ @9 আমার কেন্দ্রের যোগে শুনবলে পাব।